0: ভিজিটিং প্রফেসর হোক আই থিঙ্ক, তো উনি কে এইটা এই এই এই মেয়েটাকে আমি শেখাবো, এই তো আমার ছাত্রী, সো এই ওর জিতনে দিন রে সিফ মুঝেই শেখায় উনি। আর এসমে শিকায়ত ভি হুই থি ভাইস চ্যান্সেলরকে পাশ যাকে আপনি ইয়ে বুলা লিয়া এক ভিজিটিং প্রফেসর, ও সিফ এক হি বচ্চি কো শিখাতে হ্যাঁ আর কিছু কো বলা মেয়ে মর্জি হ্যাঁ কিসো শিখাও হম চলে যাতে হ্যাঁ। তো তো এস তরহ সে মেয়ে সঙ্গীত কি শুরুয়াত হুই, আর উস বক্ত এক অদ্ভুত গায়ক থে গ্বালিয়র ঘরানে কে ভি ভি ওয়াজলবরকর
1: জি,
0: যো কি শান্তি নিকেতন মে অধ্যক্ষ থে সঙ্গীত কে। উসকে বাদ ইনকে নিচে রবীন্দ্রলাল রায় যো কি মালবিকা কানন কি জি কে পিতাজি থে ইয়ে ভি সিখানে আয়ে থে, তো ফির খেয়াল কি তালিম শুরু হো গই। আর ইয়ে খেয়াল কি তালিম যো উস্তাদ জি জিসে হাম কহতে থে ওয়াজলবরকর জি কো, উনকি আওয়াজ ইতনি খুবসুরত থি হাম বোল নাহি সকতে, ইয়ে গানা সুননা জাদা আচ্ছা লাগতা থা, আর আপনা গানা আজ ভি নাহি আচ্ছা লাগতা তব ভি নাহি লাগতা থা, লেকিন কোই বাত নাহি এক চিজ পসন্দ হ্যায় আর মেরি কিসমত বহুত আচ্ছি রহি কি লোগোঁ কো এক গুরু নাহি মিলতা, তো হামারে কিসমত মে কোই আট মহান গুরু হুয়ে জো কি আপনে ক্ষেত্র মে আখরি থে। আর ইয়ে মেরি সবসে খুশকিসমতি হ্যায় কি মে কোই প্রফেশনাল গানে বজানে কি ঘর কি নাহি হুঁ কি মুঝে খুদ ব খুদ আ যায়, লেকিন উনহোনে বহুত প্রিয় শিষ্য করকে মুঝে এলান কিয়া, বস ইয়েই মেরি জিন্দগি কি হাসিল হ্যায়।
1: ক্যা বাত হ্যায়, আপনে ধ্রুপদ শিখা, খেয়াল শিখা, ঠুমরি দাদরা শিখা, বেগম আক্তর জি সে গজল শিখা, আল্লাজি রায়বাই জি সে রাজস্থানী লোক সঙ্গীত ভি শিখা, ও কৌন সি বেচেনি হ্যায় জো আপকো ইতনে গুরুওঁ কে পাস লেতি গই আর আপ অলগ অলগ বিধায় সিখতি গই।
0: দেখিয়ে ইয়ে অথাহ সমুদ্র
1: হ্যায়
0: তো আপ কহি পৌঁছি নাহি সকতে হ্যায়, লেকিন সহি মানে মে জো মেরা অ্যাক্সিডেন্টাল থা আপ লোক নাহি জানতে হ্যায়, মেরে উস্তাদ জো থে ও পণ্ডিত শম্ভু মহারাজ
1: জি,
0: ও নর্তক থে বহুত মশহুর বৃন্দাদিন মহারাজ কে ঘরানে কে অচ্ছন মহারাজ কে ছোটে ভাই, ও ইতনা আচ্ছা গাতে থে কই লোগোঁ কো নাহি পতা কি ও তো এসে গাতে থে কি ভীমসেন জোশী জি উনকো উনসে পহলি তালিম উনকি উনকে পাস থি লখনউ মে ও গয়ে থে আর বাকায়দা উনহোনে সিখা, ইয়ে মে জানতি হুঁ ইসলিয়ে কি বাদ মে মে জব মহারাজ জি সে সিখনে লগি তো উনহোনে ও আতে থে আর শাম কো মহারাজ জি তালিম ওয়ালে ইয়কিন নাহি রাখতে থে, শাম কো ব্যাঠতে থে উনকা খুব দোনো কা চলতা থা দৌর আর ও গাতে থে। আপ সোচিয়ে উনকা আলম কিয়া থা কি জব ছোটা খেয়াল মে আতে থে ও স্পিড জো হতা থা ভীমসেন জি উসকে পায়ের পকড় লেতে তব ও উরুজ মে গা রে কি মহারাজ জি থোড়া লয় কম কর দে তাকি মে ভি তান গা লু, সোচিয়ে উনকি কিয়া তৈয়ারি হুগি। ইনকে গানে মে বাবা নসির করকে বহুত মশহুর এক গায়ক উত্তর প্রদেশ মে হুয়ে
1: জি,
0: উনসে উনকি তালিম হুই, উনসে বহুত আসর উনকে গানে মে হুয়া, এক ও জো পুকার হ্যায় কাকু ভেদ জিসকে কহতে হ্যায় ও অদ্ভুত উনকা পুকার থা, নৃত্য সে কিসি কো রুলায়া যা সকতা ও মেরে মহারাজ জি কর সকতে, নাচ কে রুলাতে থে আর গা কে আনন্দ দেতে থে, এসে কলাকার বহুত মুশকিল সে মিলতা হ্যায়, তো ও কই বার হমে অলগ অলগ চিজে শিখাতে থে। ইহি পর উনকে সাথ তালিম মিল রহি থি